হে চকা আখি, তোমার দয়ার তো এ জীবন এত সুন্দর হয়েছি, আমার বঞ্চা বঢ়িবা এত সমৃদ্ধ হয়েছি। তোমার দয়ার তো এ জীবন এত সুন্দর হয়েছি, আমার বঞ্চা বঢ়িবা এত সমৃদ্ধ হয়েছি।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপা মু সেতেবেলে মু বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বর পিঢি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ়ল দুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: শ্রোতাঙ্গ শুনেছিলে কেতটি হিন্দি কথাচিত্রের গীত। কথাচিত্র গুড়িকে থিলা আশা পঞ্ছী, অনাড়ি, মধুমতি, মিলন এবং সঙ্গম। কণ্ঠশিল্পী হয়েছিলেন লতা মঙ্গেশকর এবং মুকেশ। কার্যক্রম শুনেছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র প্রচারিত হচ্ছে FM ব্যান্ড 106.6 MHz। এবং ঠিক এই সময় এই কার্যক্রম গ্রসাভারতি মোবাইল অফ নিউজ এয়ার অ্যাপ রেডিও এবং অন্যান্য লাইভ স্ট্রিমিং জরিয়ার মধ্যে শুনিপারছেন। আসুন শুনবা কেটি সুগম সঙ্গীত। প্রথম শিল্পী তানসেন সিং এবং দীপ্তময় মহান্তী।

শ্রোতা আপনার পুনিতে স্বাগত করছি আমার কার্যক্রম পরিচালক কার্যক্রম শুনবেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্রের প্রসারিত হচ্ছে এফএম পেন্টার 6.6 মেগাহার্জ যোগে এবং ঠিক একই সময় এই কার্যক্রম প্রসার ভারতী মোবাইল অ্যাপ নিউজ অন এয়ার এয়ার অ্যাপ রেডিও এবং অন্যান্য লাইভ স্ট্রিমিং এর মধ্যে শুনে পারছেন সময় বর্তমান সকাল 10টা সন্ধ্যা আরম্ভ করিবা কিছু তথ্য এবং কিছু গীতকে নিয়ে প্রস্তুত আমার কার্যক্রম গীতাঞ্জলি

0: আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্স মধ্যে ম্যাচ খেলা যাব। কলকাতার ইডেন গার্ডেন্সঠারে এই ম্যাচ সন্ধ্যা 7:30 আরম্ভ হব। গতকালের ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস বিজয়ী হয়েছে। লক্ষ্ণৌর একনা স্টাডিয়ামে খেলা যাই ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস 7 উইকেটে চেন্নাই সুপার কিংসকে পরাস্ত করেছিল। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগমন নিয়ে পাগ অনুকূল ভারতীয় পানিপাগ বিভাগ কহিছি। আসন্তা দুইদিন পর্যন্ত আন্ডামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গের হিমালয় অঞ্চল, সিকিম, আসাম, মেঘালয়, কর্ণাটকর দক্ষিণ আভ্যন্তর অঞ্চলের প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পানিপাগ বিভাগ কহিছি। মুখ্য সংবাদগুলি পুণিথরে। নেদরল্যান্ডসে প্রবাসী ভারতীয় সম্প্রদায়ঙ্কু আজ অপরাহ্নে সম্বোধন করবে প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে 2011 জারি হয়েছে সমস্ত জাতিগত প্রমাণপত্র পুনঃ যাঞ্চ পাই নির্দেশ দেলে রাজ্য সরকার। ডেঙ্গু রোগর কারণ ও নিরাকরণ দিগরে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে আজ পালন করা যাচ্ছে জাতীয় ডেঙ্গু দিবস। এবং আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্স মধ্যে খেলা যাব ম্যাচ। সংবাদ শেষ খেলা।
1: Good afternoon. This is Akashvani. I am Sahir Mujtaba with the midday news. The headlines. Prime Minister Narendra Modi to hold bilateral talks with his Dutch counterpart Rob Jetten and call on King William Alexander and Queen Maxima today. Several important agreements expected to be signed, including in the fields of semiconductor chips, AI and bilateral trade. Army Chief General Upendra Dwivedi warns Pakistan against harboring terrorists and operating against India. West Bengal government orders re-verification of caste certificates issued since 2011. CBSE announces a two-stage re-evaluation process of answer sheets for class 12 students. And in badminton, Indian duo of Sattvik Sairaj and Jack Shetty end the finals of Thailand Open after a thrilling victory over Malaysian pair in the semi-finals. And now the news in detail. Prime Minister Narendra Modi is scheduled to hold bilateral talks with Dutch Prime Minister Rob Jetten and will call on their Majesties King William Alexander and Queen Maxima this afternoon. The visit carries significance beyond bilateral ties and is expected to shape broader India-EU relations following the recently concluded India-Europe Free Trade Agreement. Earlier, when the Prime Minister arrived in the Netherlands late last night, he was received by the Dutch Foreign Minister. He was accorded a grand welcome through cultural and musical performances by the diaspora and Dutch troops. Members of the Indian community representing different age groups, regions and faiths gathered to welcome him with traditional dance and musical performances. The venue echoed with chants of Modi Modi and Vande Mataram as he arrived.
2: Modi Modi Modi Modi Modi Modi ji
1: In a social media post, Mr. Modi said the welcome was remarkable as it included a dance performance covering Kathak, Odissi, Bharatanatyam, Kuchipudi and Mohiniyattam and also included a Garba performance. The Prime Minister is addressing the Indian community and will interact with leading business leaders from the Netherlands. The community event is expected to focus on India-Netherlands ties, the role of the diaspora and India's global outreach. We now go live to The Hague in the Netherlands where the Prime Minister is addressing the Indian community.
3: आज का दिन है कोटि कोटि भारतवासियों का विश्वास मुझे न रुकने देता है और न थकने देता है ये नॉन स्टॉप चले ही जा रहा है साथियों बहुत छोटी आयु से ही मैं देशभक्ति के रंग में रंग गया आप ही मेरा परिवार बन गया स्वर्ग से समष्टि की ओर चल पड़ा अहम से वयम का रास्ता चुन लिया

0: হ্যালো ফ্রেন্ডস,
1: গুড ইভিনিং,
0: নমস্কার।
1: জীবনীর এক নূতন অধ্যায়কু আপনমানঙ্কু স্বাগত।
0: আজির উপস্থাপনারে মু বর্ষা ও মো সহ অছন্তি
1: মু জ্যোতি।
0: বন্ধু, সময় সবুবেলে একাপরি রুহে নাহি। খারাপ সময় আমাকু শক্তিশালী করে এবং ভাল সময় আমাকু খুশি দেই থাকে।
1: জীবনরে সুখ দুঃখ উভয় আসি থাকে। কেবে সময় আম পক্ষে থাকে, আউ কেবে পরিস্থিতি আমাকে পরীক্ষা করে থাকে। কিন্তু খারাপ সময় হি আমাকে ধৈর্য, সাহস ও জীবনের সত্য শিখাই থাকে।
0: যদি আমি হার ন মানি আগকু বড়ি চালিবা, তবে দিন না দিনে নিশ্চয় ভালো সময় আসিব। সেথিপাই পরিস্থিতি যেমিতি হোক, নিজ উপরে বিশ্বাস রখ, সকারাৎমক চিন্তাধারা সহ আগকু বড়িবা, এহা হি সফলতার চাবিকাঠি।

0: শ্রোতা বন্ধু আজির কার্যক্রম প্রযোজনা এবং পরিচালনা করিতে দুর্গা মাঝি এবং উপস্থাপনার আমি থিলু মু নিহার বালা পট্টনায়ক
1: এবং মু বীরলক্ষ্মী পত্রী
0: আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু রহুচু নমস্কার।

0: Mr. Modi said the warmth and enthusiasm of the gathering made him feel he is attending a festival in India. He described The Hague as a living symbol of India-Netherlands friendship and noted that Dutch leaders consistently praised the contribution of the Indian diaspora. Later, Prime Minister Narendra Modi met King Willem-Alexander and Queen Maxima of Netherlands during the second leg of his five-nation visit. Prime Minister Narendra Modi was today presented with the historic 11th century Chola copper plates by authorities of Leiden University during his official visit to the Netherlands. The return of the priceless artifacts marks a landmark moment in India-Netherlands cultural cooperation and heritage restitution. The Prime Minister reached the Netherlands last night on the second leg of his five-nation tour. After concluding his visit to the Netherlands, Mr. Modi will travel to Sweden tomorrow. India and Sweden share a legacy of trade and people-to-people ties spanning over a century, rooted in mutual respect, peaceful coexistence, and the principle of ahimsa. Today, this relationship is evolving from its cultural foundation into a robust industrial and economic partnership. In a conversation with Akashvani, the Ambassador of India to Sweden, Anurag Bhushan, emphasizes that the Prime Minister's upcoming visit is set to further cement the ties between the two nations. Head of Engineering and Product Development at Artifacts in Sweden, Per Stenfeldt, expressed optimism about stronger industrial collaboration and greater business opportunities between India and Europe arising from the India-European Union Free Trade Agreement. Electronics manufacturing company Tata Electronics and Dutch semiconductor equipment major ASML have joined hands to enable chip manufacturing in India. The pact was announced during Prime Minister Narendra Modi's visit to the Netherlands. ASML is known for having a monopoly in a category of lithography equipment which is critical for production of advanced small-size semiconductors. A Delhi court today sent the prime suspect in the NEET paper leak case P.V. Kulkarni and another accused Manisha Wagmare to CBI custody for 10 days. Special CBI judge Ajay Gupta ordered the remand after the probe agency submitted that the duo needed to be taken outside the national capital for further investigation and that the larger conspiracy had to be investigated. In IPL cricket, chasing a target of 248 runs, Gujarat Titans were 177 for 1 in 16 overs against Kolkata Knight Riders in Kolkata when reports last came in. Put into bat first, Kolkata Knight Riders posted 245 for 2 in the stipulated 20 overs. And that is the end of this news bulletin.
1: Akashvani Brahmapur. Samay Bartaman Rati 11 baji 10 minute. শুনন্তু আসন্তকালে আমো কেন্দ্র দ্বারা প্রসার হেবাকু থিবা বিভিন্ন কার্যক্রম সূচনা সকাল 6টা বাজি 10 মিনিটে শুবে ভক্তি গীতর কার্যক্রম সঙ্গীতাঞ্জলি সকাল 7টা বাজি 25 মিনিটে প্রসার করিবু কার্যক্রম শিশু রাইজ সকাল 8টা বাজি 30 মিনিটে শুনিবে কিছি পুরনা ওড়িয়া কথাচিত্রর গীত সকাল 8টা বাজি 45 মিনিট এবং দিন 11টারে শুনিবে কিছি সুগম সঙ্গীত দিন 10টারে প্রসার করিবু স্বাস্থ্য ভিত্তিক ফোন ইন কার্যক্রম হেলো স্বাস্থ্য পাই কথাটিয়ে ଦିନ 10টা বাজি 30 মিনিটে শুনিবে ওড়িয়া ও হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম গীতাঞ্জলি দিন 11টা বাজি 30 মিনিটে প্রসার করিব কার্যক্রম মহিলা মহল শ্রোতা বন্ধু এথিলা আসন্তকালে আম কেন্দ্র দ্বারা প্রসার হওয়াকু থিবা বিভিন্ন কার্যক্রমর সূচনা আকাশবাণী ব্রহ্মপুর সময় বর্তমান রাতি 11টা বাজি 11 মিনিট 4 সেকেন্ড এইটি শেষ করছু আজির সান্ধ্য অধিবেশন পুনি থরে আমি আপনার স্বাগত জনাইবু আসন্তকালে আমার প্রাতঃ অধিবেশনকু সকাল 5টা বাজি 53 মিনিটে সেবেলা যাই বিদায় নেউছু শুভরাত্রি জয় জগন্নাথ জয় হিন্দ